0: কাপানওয়াপাড়া, ঘুজাপুর, বাঁধাপাড়া, লালডি, ঝুনকিডি, কুকুরিকাদর, আমাটিকরা, নওয়াপাড়া, মড়ই, কোদওয়ারি, কঠমোরগা কে বন ক্ষেত্র মে বিচরণ কর রে হ্যাঁ। রায়গড় বনমন্ডল কে রায়গড় ও ঘরঘোড়া মে হাতিও কি কুল সংখ্যা 30 হে। বঙ্গুরসিয়া, জুনওয়ানি, কশডোল, রাটরোড, ঝিঙ্গোল, নাগদরহা, পন্ডরি পানি কে বন ক্ষেত্র মে বিচরণ কর রে হ্যাঁ। অচানক মা টাইগর রিজার্ভ কে অচানক মার মে হাতিও কি কুল সংখ্যা 4 হে। সরাই পানি কে বন ক্ষেত্র মে বিচরণ কর রে হ্যাঁ। বলোদা বাজার বনমন্ডল কে বার ও কোঠারী মে হাতিও কি কুল সংখ্যা 30 হে। ই পকরিত, তালদাদর, হরদি, ফুরফুন্দি, গুড়াগড়, তেন্দু চুয়া কে বন ক্ষেত্র মে বিচরণ কর রে হ্যাঁ। উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ কে কুলহাড়ি ঘাট মে হাতিও কি কুল সংখ্যা 28 হে। ইয়ে ওড, অমলোর, তারাজহ, ডডই পানি, বুডার, সিহার, ছিন্দৌলা, লুঠাপাড়া, নারী পানি, ডুমর ঘাট, কোদোমালি, মাসুল খোই কে বন ক্ষেত্র মে বিচরণ কর রে হ্যাঁ। দোস্তো, গাঁও কে বাহার ইয়া বন ক্ষেত্র সে লগে একল কচ্চে মিট্টি কে মকানো মে রাত্রি বিশ্রাম বিলকুল না করে। আইয়ে সুনতে হ্যাঁ প্রসিদ্ধ ক্রিকেটার ওর ব্রান্ড এম্বেসডর অনিল কুম্বলে জি কা ইয়ে সন্দেশ।
1: নমস্কার দোস্তো, মে অনিল কুম্বলে বোল রহা হুঁ। যদি হাতি গাঁও কে আসপাস দিখে তো তৎকাল বন বিভাগ কো সূচনা দে। জঙ্গল কে কিনারে একান্ত ঘরো মে রহনে ওয়ালে লোক পক্কে স্কুল ইয়া পক্কে ঘরো মে চলে যায়। হাতিও কে লিয়ে জঙ্গল কা রাস্তা খুলা ছোড় দে। হাতিও কি জানকারি কে লিয়ে সুনতে রহে হামার হাতি হামার গোড়।